তার সাথেই ফিল্ম সঙ্গীত নিয়ে কার্যক্রম মনোরঞ্জন পরিপূর্ণ হয়েছে। আজের বিশ্রামীরা এদেশে কেন্দ্রীয় প্রসাদ নিয়ে পুনঃতিথি তার তিনবার নির্দেশিত ফিল্ম গীত।

ষষ্ঠী উৎসবের অধীনে উল্লেখিত ছিল জলাব্দ কোটি সূচির সৌভাগ্য তিনি সাথে যোগ করা হতো। রাজমাপন আদিবাবুর নার্সা খাতে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের উপস্থিতিমা এক দিবস উজ্জ্বল রাজ্যমন্ত্রী তখন চন্দনী অধ্যক্ষ স্থানীয় বুঝ সন্তুলন খাতে